হামাকাশেবরম এওরেন এবাহি ইয়াহুদিন রাসুন নেরেলা ফিনামা এওরেন নায়কু এ মুনাফিকুন নুনিকুন নানেতে আদি হামাকাশেবরম এওরেন না দেকুলম হাঙ্গুরাম বনিনামা এ মুনাফিকুন এওরেন নাকা নাসরেবিস নুদেনেতে আদি হামাকাশেবরম এওরেন না নাসরু দিনমান নুকুতাস এ মুনাফিকুন ফ্রগাস দি ফিলান দুয়ানকং কাশেবরে দেং এওরেন্নাকা এভেস ফরাতকুন নাসরেন নুলিবেনেতে।

তাকওয়া বিরবাশ আদি কমে নফসে মে মা দমা এটকা ইসকুফা ওয়া আমাল ভালাফা হুশকমে আদি তিয়বা মি হু আল্লাহ তাকওয়া বিরবাশ হামা কাশবরম আল্লাহি তিয়বা মি হু কুরা কন্ত মোলা দিন ওড়গিম ওয়া রসকলাঙ্গে

তিমান রাসকলাঙ্গে আদুবুন্নাই আদিত্য ব্যামি হুঙ্গে আদুবুন্নাকি এহি থেরিংখম গা তিয় ব্যামি হুন নুহি ফাশে তিয় ব্যামি হুঁ এউরেন্ন লোয় বাই এ কৈরকম হুঁশালময় আদিত্য ব্যামি হুঙ্গে গা তঙ্গ হাক দীনং এউরেম বণি খা ফিরুয়ে ফে তিয় ব্যামি হুঙ্গে বেরি আল্লাহ তিয় ব্যামি হুঁ ইমাম বা খমট্টকা এউরেন রসুলা আয় তিয় ব্যামি হুঁ রসুম বেরু কল্লে তিমন রসকলাঙ্গে মগুগা জিহাদ কুরুমশায় আদি তিমন রসকলাঙ্গে রুসেউং আদাগেন তিয় ব্যামি হুঁ নুকিকম গা বানম তিয় ব্যামি হুঁ তিমন রসকলাঙ্গে আদুবুন রাহমতের নুবাহাশে তিয় ব্যামি হুঁ এউরেন্ন লোয় বায় কু সিরু বাহক দকম তিয় ব্যামি হুঁ ফোরওয়া কন্তকায় আদি তিয় ব্যামি হুঁ ফাড়ু খুরা কন্ত তিমন রসকলাঙ্গে দেনোডিগ তুম্বোডে তিয় ব্যামি হুঁ কুরে এফদ আমল খুরা মিহা দন্নাশ ফহ এ মিহক সিদা বেগম্বা মগু গেল্লিজ্জকং খশবরে

আমল কুরমং অঙ্গবাফা বনিকম দিং এয়া ইগ্গুতং আমল নুকুরমি হুঙ্গে মিসালে কি ফৈত্যকেং উফলা হিমারুগে মিসালে আল্লাহগে আয়ত দুকুরমি হুঙ্গে মিসালুগে হরিন ব্যাখমায় আদি আনিয়াবিরি বয়খ আল্লাহ তিদমগেন নুদকবতে

আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। নামাজ কি এ নামাজ গোয়ালেবে থানুগা এ নামাজ আদা করুম বরম মুহিম আরকাম। নামাজ ফরজ নামাজকে জামাআতুগা করেবেগিন দিউমকি এই মুমিন তাকুন নটকা হেওকম বড়বেগেম ওয়াকামে ফিরহেম বেফুন নটকা ওয়াজিব করেবেগেম ওয়া ফরদে। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বিদাড়ওয়ানি জেবামিহুম মাদামা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমে গতুগা বদল করং এদেকম ওয়ানামা মি ফরুল ফাস নামাদান এ নামাদু তক গোয়ালেবে তানুগা এবহি মিসকিতুগা আদা করমা রাক্কাতে রিওয়াশ। জেবামিহুম গে নবিয়া গে সুন্নতে কি এইয়ে জেবামিহুম গে নবিয়া ইয়া সুননুল হুদা তেদুমাওগে সুন্নে দেবভিগেম ওয়ে নামাদু হিমেনি মি তেদুমাওগে সুন্নতুগে তেরেগে নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিনেস দেবওয়া ফাওয়াগুতা মিসকিতুগা এ আলোকান আদা করা হুশকামে। জেবামিহুম মুনাফিগে ফাদান নুয়াতা খিলাফে ফাওয়া মিহে ফাদান গেগা মি নামাদু করাকাম ওয়ানামা তিয়াবামিহুম এওয়ানি তিয়াবামিহুম গে নবিয়াগে আমুরফল একলেগ ফানুগে হিদায়াতা একলেগ ফানুগে সুন্নতা খিলাফে তিয়াবামিহুম একলেগ ফানুগে সুন্নতা খিলাফে জিকাম ওয়ানামা তিয়াবামিহুম মাগফুরে দিজ্জে। খান্ডে এলিগেন হুরি মুনাফিগো কোমেনুই ফরুল নামাদুগে জামাআতান হাজির নুয়ে নুহুন্নানেতে মি সাহাবী বেকলুঙ্গে বিষ্ণুফুলু এবেকলুন মা নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাসকদ দেবওয়া তরবিয়্যাত করবওয়া ফাওয়া গই এহেনকম এবেকলুন বিষ্ণু ওয়াডা গন্নমনি ফরুল নামাদক গোয়ালেবে হিন্দু এ নামাদু আদা করমটকা এ গোয়ালেবে মিসকিতেগ্গে জামাআত ওয়াডাগিন এ জামাআতেগা এ নামাদু আদানু করমকি এই মুনাফিউকমগে সিফা এমিহে কিবাগা হুরি কামুগে হেক্কে গতু এহেনকামুং সাহাবী বেকানুগে তেরেং আগুন মেন্না ফিনিফেন নুয়ে এবেকানুং ফরু নামাদুগে জামাআত ফাসওয়ে তিব্বাওয়া তিবে এহেনবেগে একালে একফানু ওয়াহা কোন নিম্মওয়ালুমুং বিদাড়ওয়ানি মিহেকু ফিরু কিফাওয়েস নুয়াত দেমিহেগে আতলফ করেবেগেম ওয়া হারুগাওয়েস ফরু নামাদুগে জামাআতান আউং হুটে ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। والسلام عليكم ورحمة الله وبركاته।

হামাকাশেবারং এওরেন এবাহি ইয়াহুদিন রাসুন নেরেলা ফিনামা এওরেন নায়কু এ মুনাফিকুন্নেন নুনিকুন্নানেতে আদি হামাকাশেবারং এওরেন না দেকুলং হাঙ্গুরামা ওয়ানি নামা এ মুনাফিকুন এওরেন নাকা নাসরে বেস নুদেনেতে আদি হামাকাশেবারং এওরেন না নাসরু দিনমান নুকুতাস এ মুনাফিকুন ফুরাগাস দি ফিলান দুয়ানেকং কাশেবারে দেং এওরেন্নাকা এভেস ফরাতকুন নাসরেন নুলিবেনেতে।

আবির্ভাস আদি কমে নফসেমে মা দমা একটকা ইসকুফা ওয়া আমল ভালাফা হুশকমে আদি তিয়বা মিহু আল্লাহ তাকওয়া আবির্ভাস হামাকাশবরম আল্লাহি তিয়বা মিহু কুরা কান্ত মোলা দিন ওডগেম ওয়া রসকলাঙ্গে

আমল কুরমং অঙ্গওয়াফা বনিকম দেং এয়া ইগ্গুতং আমল নুকুরমি হুঙ্গে মিসাল কি ফৈত্যকেং উফলা হিমারুগে মিসালে আল্লাহগে আয়ত দৌকুরমি হুঙ্গে মিসালুগে হরিনুবায়কমায় আদি আনিয়াবিরি বয়খ আল্লাহ তিদমগেন নুদকবতে

আদি এওরেঙ্গে আইত্যাং ইস্করি নুবায় আমলগে সাবাবুং দুয়াহাকু এস এওরেং একমাখান নে দেনেতে আল্লাহ আনিয়া বেরি মোলা দেনবড়গে বা রসখলাঙ্গে।

ফাহে তিয়া দেবা মিহুং দগুকং ইংকারু কুরানি তিয়া দেবা মিহুংগে বেরি রসকালাঙ্গে নিয়ামতকুগে তেরেইং কং কং নিয়ামতকং হেয়ে ফিহিমা আইনানি নাদ্দাখাতান ফেং আরারা হুন্না দে আরু এ দেতাঙ্গাবে فبأي آلاء ربكما تكذبان اي جنني ناي انسينيف فه تيا دبا ميهون دغوكو انكار كوراني تيا دبا ميهونغي فيري رسكالانغي نعمتكوغي ترين كون كون نعمتكن هي فيهما فاكهة ونخل ورمان إدتانغا ميوا آي كدر ركاي أدي النار في فبأي آلاء ربكما تكذبان جنيناي إنسيني فهي তিয়া দেবা মিহুং দগুকং ইংকারু কুরানি তিয়া দেবা মিহুংগে বেরি রসকালাঙ্গে নিয়ামতকুগে তেরেইং কং কং নিয়ামতকং হেয়ে ফিহিন্ন খায়রাতুন হিসান হেওকম বড়ু রীতি আমিং এতন্তাঙ্গাবে